ইতু তাড়ির লাগু রাখিয়া দাড়িনেগারা বাগিয়ান গুজরাত দি ইন্ডিয়া ভারত হারাপ আন্ডা তেলাহ নিকমাতি লাগু ইতু বড়িক।